অলরাইট শ্রোতা মিত্র হামনি সুনেও গীত চকাচক মুভি অদ্রঙ্গী রে বাটা সো শ্রোতা মিত্র আজকে কার্যক্রম বিউটি হেলথ এন্ড লাইফ স্টাইল মা ম তপাইলাই ভন্দেছু কি টিপস তপাই কসরি আপনো দাঁত র গিজাকো রামরো হেরজা গর্ন সক্নুহুন্ছ হাজুর এই বিষয়মা রয়েরা দোস্রো বুদা রয়েকো ছ সহী তরিকালে ব্রাশ গর্নুহোস শ্রোতা মিত্র ধেরৈ মানিসলে দাঁত জোরলে ঘোটের মাছন জসলে দাঁতকো ইনামেল খিস্রন্ছ র গিজা কমজোর বন্ন জান্ছ ব্রাশলাই গিজাসঙ্গ 45 ডিগ্রি কোণমা রাখের হালকা গোলাকার চালমা মাজনু উত্তম হুন্ছ দাঁতকো অগাড়ি পছাড়ি র চপাউনে সতহ সবাই সফা গর্নুপর্ছ সাথে জিব্রো পনি সফা গর্দা মুখবাট আউনে দুর্গন্ধ কম হুন্ছ ওকে সো ইয়ো দোস্রো বুদা মৈলে বিস্তারমা তপাইলাই ভনি নাই সকে অব ফেরি হামি অর্কো গীত শুননে ছাউ অর্কো গীত রয়েকো ছ নেপালী গীত খিন্তাং यस गीतको सिङ्गर हुनुहुन्छ कर्म सत्यन घले लिरिक्स र कम्पोजिसन बियोन्डको रहेको छ भने अरेन्जिङ र मिक्सिङ गर्नुभएको छ प्रिचेस श्रेष्ठले